আগ্নিধ্র সঙ্গতে সুন্দরী লক্ষে বরষ ভোগ করি জম্বুদ বিপর পতি তুলে বিবিধ ভোগ সে ভুঞ্জিলে সে পূর্ব চিত্তি গর্ভজাত হইলে আগ্নিধ্র সুত নাভি রম্যক কিং পুরুষ কুরু ভদ্রস্ব হরিবর্ষ হিরণময় যে ইলা বৃত্ত কেতুমাল হে নবসুত বরষ বরষ কেতার হইলা এ নব কুমার গৃহকু পূর্ব চিত্তি তেজি ব্রহ্মাচরণ হে পুণ ভজি এ অন্তে আগ্নিধ্র রাজন সকামে করি কর্মমান সে কিছু দিন অনন্তরে গমিলে সে পিতৃলোকরে পিতা পিতৃলোক অন্তরে পুত্রতা বিভাজ সংসারে মেরুর কন্যা মান যেতে বিবাহ হইলে বেদ মতে তাহাঙ্কু বিবাহ হইলে ধর্মরে পৃথিবী পালিলে কহই বিপ্র জগন্নাথ আগ্নিধ্র সুতঙ্ক চরিত ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসে সংহিতায়।

0: নহে পুণ ভজি এ অন্তে অগ্নিধ্র রাজন সকামে করি কর্ম মান সে কিছু দিন অনন্তরে গমিলে সে পিতৃলোকরে পিতা পিতৃলোক অন্তরে পুত্রতা বিভাজ সংসারে মেরুর কন্যা মান যেতে বিবাহ হইলে বেদ মতে তাহাঙ্কু বিবাহ হইলে ধর্মরে পৃথিবী পাড়িলে কহই বিপ্র জগন্নাথ অগ্নিধ্র সুতঙ্ক চরিত ইতি শ্রীমদ ভাগবতে মহাপুরাণে পারমহংসেং সংহিতায়ং পঞ্চম স্কন্ধে অগ্নিধ্র বর্ণনম নাম দ্বিতীয় অধ্যায়।
1: শেষ হলা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 126তম ভাগ। এই ভাগরে কণ্ঠদান করেছিলেন মহাপাত্র মিনতি ভঞ্জ, সৌলভম মহাপাত্র, মহাপ্রসাদ কর এবং দুঃখীশ্যাম ত্রিপাঠী। বেতার সম্পাদনা ডক্টর দাশরথী দাস, সঙ্গীত পরিচালনা প্রফুল্ল কর, বর্ণনা বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
2: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে মুখ্য জমিকু 7-10 দিন ব্যবধানরে 2 থর কাদুয় করি ভালোভাবে সমতল করে দিয়ন্তু। প্রথম কাদুয় পূর্বরু একর প্রতি 40 কিলোগ্রাম সড়া গোবর খত প্রয়োগ করন্তু। মুখ্য জমিরে প্রথম থর কাদুয় করিবা সময়রে 5-6 সপ্তাহর ধনিচা গছকু ভালোভাবে জমিরে মিশাই দিয়ন্তু। অধিক অমলক্ষম কিসম একর পিছা 21 কিলোগ্রাম ইউরিয়া সহিত 35 কিলোগ্রাম ডিএপি এবং 27 কিলোগ্রাম এমওপি কিংবা 35 কিলোগ্রাম ইউরিয়া সহিত 100 কিলোগ্রাম এসএসপি কিংবা 27 কিলোগ্রাম এমওপি শেষ খত কাদুয় করিবা সময়রে মূলসার ভাবে প্রয়োগ করন্তু। বালিয়া মাটি হইথিলে একর পিছা 35 কিলোগ্রাম ডিএপি সহিত 13 কিলোগ্রাম এমওপি কিংবা 18 কিলোগ্রাম ইউরিয়া সহিত 100 কিলোগ্রাম এসএসপি 13.5 কিলোগ্রাম এমওপি মূলসার ভাবে প্রয়োগ করন্তু। দস্তা অভাব থিবা জমিরে একর পিছা 10 কিলোগ্রাম জিঙ্ক সলফেট কিংবা 6 কিলোগ্রাম জিঙ্ক ইডিটিএ 2 বর্ষকু থরে শেষওড় জমি প্রস্তুতি সময়রে প্রয়োগ করন্তু। যেউ জমিরে বোরনর অভাব দেখা যাউছি সেঠারে একর পিছা বোরাক্সকু 2 কিলোগ্রাম শেষওড় জমি প্রস্তুতি সময়রে প্রয়োগ করন্তু। অধিক অমলক্ষম ধান 25-30 দিনর তলি 20-15 সেমিটর ব্যবধানরে বুদা প্রতি 2-3টি তলি রুহন্তু এবং শঙ্কর জাতীয় ধান বুদা প্রতি 1-2টি তলি রুহন্তু। ধান ফসলরে ঘাস নিয়ন্ত্রণ পাই একর পিছা 4 কিলোগ্রাম ঘাসমরা দানাদর বেন সলফুরান মিথাইল 0.6% কিংবা প্রেটিলা ক্লোর 6% জিআর সহিত 4 কিলোগ্রাম বালি মিশাই ধান তলি রইবার 5-10 দিন পরে প্রয়োগ করন্তু কিংবা ঘাস গজা হেবার 8-10 দিন পরে অর্থাৎ ঘাস 2-3টি পত্র হইতিবা অবস্থায় 120 মিলিলিটর বিসপাইরিবাক সোডিয়াম 10% এসি 16 লিটর ক্ষমতা বিশিষ্ট স্প্রেয়রে 8টি ট্যাঙ্কি দ্রবণ প্রয়োগ করন্তু। যদি তলিঘেরারে উঙ্কুড়িয়া পোক দেখা যাচ্ছে তবে একর প্রতি নিম্ব মঞ্জিরু তৈরি 1 লিটর আজা ডিরাকটিন কিংবা লাম্বড়া সাইহালোথ্রিন 5% ইসি 100 মিলিলিটর কিংবা থায়ো মেথোক্সাম 25% WG 40 গ্রাম প্রয়োগ করন্তু। কাণ্ডবিন্ধা পোক এবং পত্রমোড়া পোকর প্রাদুর্ভাব নিরীক্ষণ করিবা পাইঁ 1 একর তলিঘরা পিছা 4-5টি ফেরোমোন যন্তা রখন্তু। যদি গোটিয়ে ট্রাপ পিছা 4-5টি পুরুষ পোক গোটিয়ে দিনরে পড়ন্তি তবে একর পিছা 800 মিলিলিটর আজা ডিরাকটিন 0.15% ইসি কিংবা 4 কিলোগ্রাম ক্লোরাট্রানিলিপ্রোল 0.4% জিআর সহিত বালি সমান ভাবে মিশাই 60 মিলিলিটর ক্লোরাট্রানিলিপ্রোল 18.5% এসি 200 লিটর পানিরে কিংবা 10 কিলোগ্রাম কাট্রাফ হাইড্রোক্লোরাইড 4G কিংবা 85 গ্রাম ফ্লুবেন্ডামাইড 20% WG 200 লিটর পানিরে মিশাই প্রয়োগ করন্তু। এই পোকর প্রাদুর্ভাব সম্ভাবনা থিবা অঞ্চলরে 20,000 অন্ডা থিবা 3টি ট্রাইকোগ্রামা জাপোনিকম কার্ডরু 7-10 দিন অন্তরে প্রয়োগ করন্তু।
1: শুনিলে কৃষি সূচনা। এথর শুণন্তু পাণিপাগর সূচনা। চাষী ভাই ও ভীমান পাণিপাগর সূচনা অনুযায়ী আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের বালেশ্বর, দেবগড়, অনুগুল, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, সুবর্ণপুর, বৌদ্ধ, নয়াপড়া, বলাঙ্গীর আদি জেলার গোটি দুটি স্থানের প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর আদি জেলার গোটি দুটি স্থানের প্রবল অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনিলে চাষী ভাই ও ভীমান পাণিপাগর সূচনা।

0: ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱟᱭᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱦᱟ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱜᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮᱭᱟ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟᱭ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱦᱟ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱜᱮᱭᱟ
1: বাহ বাহ, নোয়া তো আডি টাটকা জিনিস। হ্যাঁ, বেরেক তোরা নোয়া রেনা কথা গিন উইহরে তাহে। তবে ব্যাপারি নোয়া একলাতে তো বাং জমকোয়া, সাউতে চাখনা বাং খান
2: হুইউয়া গমকে হুইউয়া অক্তরে ঝত্তক সেটরোয়া ইন তাহেনতে
1: মহাজন আম দো একাল খাঁটি ব্যাপারি কানাম। অকা কামি রেহা পোজ দো বানুক মিয়া, তবে একাল আলম বিলোমা
2: আলম কৌলু দারোগা বাবু, তিন আয়ুব কি ঝত তুই ব্যবস্থা হয় না, আমগে তো আলেন চাঁদো ভঙ্গা দো আম লাগি নিয়মবাণ ব্যবস্থা লেখান
1: অনাগে তো ইনাতে গে তো আমদুইন খুশি আমা ব্যাপারি। মা লেই মে কারবার কদো ওকালকা চালাক কানা
2: আডি নাপায় গে গমকে কামি দো আডি নাপায় গে চালাক কানা আমা দয়াতে সান্তার কোয়া বেদ বেড় সানাম ইয়া হই একানা আর আকু হতো ঘর গুস্তিনছেন গুতি কর্মী।
1: আচ্ছা আচ্ছা, তবে মেটটাং কথা ব্যাপারি বহ দো আলম তুল হচো আকোয়া লেবেট আর লেবেট লেগে দহ কম মি দহ বহ ক তুল লেখান গেগে গে কো কেকড়িয়া
2: ওনাকে তো সাহেব আডি ভাবনারিন পাড়াও আকানা
1: চেত ব্যাপার জাহানা এটকেটোঁড়ে সেটেরে কেন সে চেত।
2: হ্যাঁ সাহেব, গার্বু মাঝে ওলা কামি বাই হেঁ নেনতে সেটারে হহন চালাও লেনা মেতাদিনায় ইন্দো আমরেন গুতি দিন বাং খানা আলিয়া হাসারে আলেগে গুতিলে খাটা নোয়া দা বাং হইবা সিধু কানু কিন লই একাদা নোয়া বীর দিশম দো আলিয়া।
1: আচ্ছা,
2: আপে তো যত হ্যাঁ চাল বিদেশি
1: খবর দো জানরেল গিয়া সিধু কানু। আচ্ছা, নুকিন সিধু কানু তো আর হো কয়
2: উনকিন রে সাহেব ভগনাড়ি আতুরেন চুনার মাঝে অপন কানাকিন।
1: আচ্ছা,
2: আতু টোলা করে চেত কুচুকিন সেরেন বেড়াইয়া সানাম সান্তার কিন খেপা চাবাহের কোয়া বাংমা দিশম দিশম সারচম গিলে কিন পাসনা হয়ে দা আজমক কানা যত সান্তার মিন কাটের কো হুল লাগি
1: হুল লান্দা চকি দিয়া মাজন হুল হুল দো মোচা কথা তো বাং কানা ব্যাপারি অঞ্চরা।

0: সন্তার, বাংকো বড়ায়া যে মহেশ দারোগা চেতলেকাতায় জালিম, চমকো কাতে যত সন্তার দেয়া হারতেন উড়তাকোয়া হুল বোকা সন্তার হুল কয়ে হবাম।
1: জিৎকর জিৎকর সিধু কানু জিৎকর জিৎকর জিৎকর সিধু কানু জিৎকর।

0: 예. 오카레 지린 야마 후루반 엠리칸 사나마 고루피디야 농칸 조버저스티 탈라레도 지코테 반차올레 타헤나
1: 에 하르마 하르마 오라 에미나 미야
0: 호이 마존 메난기야
1: 하르마 탈레 바키르도 티셈 메인카나
0: 아르호 지레나 후루 보부 자 후루니 에굴레다 ᱚᱱᱟ ᱛᱚ ᱡᱷᱚᱛᱚᱧ ᱦᱟᱞᱟ ᱟᱠᱟᱫ ᱛᱟᱢᱟ
1: ᱚᱠᱟᱨᱮ ᱢᱮᱢ ᱠᱮᱫᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱠᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱜᱼᱚᱭ ᱧᱮᱞ ᱢᱮ ᱠᱷᱟᱛᱟ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟᱢ 10 ᱟᱲᱟ ᱥᱩᱨ ᱟᱥᱚᱞ ᱛᱚ ᱦᱩᱭ ᱤᱱᱠᱟᱱ ᱛᱟᱢᱟ 20 ᱟᱲᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱫᱟᱫᱚᱱ ᱦᱟᱞᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚ ᱡᱚ ᱛᱮ ᱦᱩᱲᱩᱧ ᱥᱚᱝ ᱪᱟᱵᱟᱣᱟᱫ ᱢᱮᱭᱟ ᱮᱱᱚ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱜᱮ ᱵᱟᱝ ᱦᱟᱞᱟ ᱞᱮᱱ ᱛᱟᱢᱟ
1: ᱤᱧ ᱫᱚ ᱪᱮᱫ ᱤᱧ ᱪᱤᱠᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱞᱩᱠᱤ ᱠᱷᱟᱛᱟ ᱜᱮ ᱛᱚᱭ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱟᱢᱴᱷᱮᱱ ᱯᱟᱣᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱞᱮ ᱢᱩᱨᱠᱷᱚ ᱦᱚᱲ ᱮᱲᱮᱜ ᱞᱮᱭᱟᱯᱮ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱥᱤᱵᱚᱲ ᱤᱫᱤᱭᱮᱫ ᱛᱟᱞᱮᱭᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫ ᱪᱩᱯᱩᱱ ᱦᱚᱸ ᱡᱚᱢᱟᱜ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱦᱮᱨᱟ ᱩᱨᱩ ᱪᱮᱫ ᱞᱮ ᱡᱚᱢᱟ
1: ᱵᱟᱢ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱴᱤᱯ ᱪᱟᱯ ᱮᱢ ᱜᱚᱫ ᱠᱟᱜ ᱢᱮᱥᱮ ᱟᱨ ᱡᱚᱢᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱤᱧ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱵᱷᱮᱡᱟ ᱠᱟᱠᱚ ᱢᱮ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱯᱮ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱞᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱮᱨᱟ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱟᱹᱱ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱦᱟᱞᱮ ᱵᱩᱞᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱞᱩᱴ ᱮᱫ ᱛᱟᱞᱮᱭᱟ
1: ᱵᱟᱢ ᱴᱤᱯᱟ ᱵᱮᱡᱟᱭ ᱡᱟᱞᱤᱢᱟ ᱩᱫᱩᱜ ᱮᱫᱟ ᱛᱚ ᱥᱤᱵᱟᱹᱭ ᱢᱟᱥᱟᱵᱮ ᱢᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱟᱭ ᱴᱤᱯᱟ
2: ᱤᱧᱫᱚ ᱵᱟᱹᱧ ᱴᱤᱯ ᱜᱮᱭᱟ
3: জঙ্গলি
4: সন্তার আম আলে শেতাম মেতালিয়া বেজা জালিমে মুদুগ কেন জঙ্গলি ভূত জালিম লং উদুগের তামা
1: এনে বেশ যা জেলে লেয়েত কান কামি বান চেলা আপেরেন গুতি তো বান কানালে নিতো তম বুঝে না তো বীরে তাকে তারুপ ঠাও লড়াই রেনা দশা
3: আপেলে কেন সেটা তুই নিয়েলতে সান্তার কত বান কো বতর আকাই থি তি তল মেনা তিনি আমেনতে বানখান বনার পপিং সিপি গজ কি বিনা
4: জঙ্গলি সন্তর আডি পে ইতি লকনা বাং ইতি লং চবাই তবে আ অকয়া এলাকারে মেনা পেয়া বাং পে বড়য় ইন হয় কানুন মহেশ দারোগা জাহায়া নিতুম আজম লেকান সেটা পুশি মিতে দা কুনিয়া আর নুকু পেটেজ মানমি গুজু লাগি ইলো মনা কাকানা সিপাহি মা আচ্ছা লেখা কেড়ে কিনতে
1: ছেলে বাবা থাকিন গরব না ধমক বিন জামে দা তো নিত ইয়া কথা লেখাতে বিন কামি লেখান আড়া কামি নালে মা মানে কাগজ যে টিপ ছাপ ভোট কামে মা
2: বাংলি টিপা সান্তার কো গুজলে এন্ড্রু আপে জাগা লতার তো বাংলে তাই না
1: ও গুজু গেপে কুশিয়া কেনা বান জঙ্গলি সান্তার
3: আপেল কান না চারি লালচিয়া সেতা জাগা লতার তো সান্তার কো তো বান কো তাই না বেজাতি
4: আচ্ছা নিত রে হ জালিম বাং চাওয়ালেন তাবি না সিপাহি মা গহর কিনপে ভাগলপুর ইদি কাতের সাদম চুপিরে তল কাতের গহর কিন হইওয়া মারিজ দা লল কাতের মুরে দুলে কিন হইওয়া নেলেন জঙ্গলি শান্তরা তিন তাকিন ধম গহর কিনপে

0: সিপাহী চলো দাল দালতে এদিকিন পে জঙ্গলি সন্তর বাংলায় মহেশ দারোগা তিন তাই দেমাক পেটে মানমি আড়ি জালিম কো উদুগক কান দাল দালতে ছতন সজিক
1: চেলে নিত গরব না ধমক বিন নামে দত বুগি বুগি তিন মেতাক বিনা নান ইয়া কথা লুতু থেকে বাং মেন লেবে লেদা
2: জালিমে
0: মতো কানাতে বুলুং মারিস লাং ছুড়ি
2: দুল গিডি কাক কানাম
1: জেলে ইয়া কাথা লাগাতে বিন কামিয়া হারমা মা মানকা ওই টিপ গট কামে দা ইনি মামা আর আরে আরা গট কাবিনা মা মা টিপ মে
2: বাহান বাংলে কামিয়া পিয়া কাথা লাগাতে গুজু আলে এন্তর হ আপিয়া জম কাতে তো বাংলে বাঁচা আপিয়া জাঙ্গা লতার তো বাংলে তাহেনা
0: চংলে কুথকার নিত্রহ পরব বং চবালেন তমা সিপাহী মা গহর কিন পে নতুন তো ভাগলপুর তে ইদি হইও নেল তাকু হইন জংলি শান্তর ইন তাকো জালিম ইন হইও কানন
3: বয়াকো আপে তো কোনাটা হরতে লাহাপে সাঙ্গিন আলা নাজু ওতে আনু দাদা মা আমদো ওনাটা হরতে দিকম আরে তো মাটা হরতে লাহা চালাক কেন হেল কপে মিটতে হুয়ালো কো দল দাঁড়ে আমা যত মা খিতি খেতে কাতে নেই দা রেবন আতু গট কাকো বয়া কো মা লেই তবন পে মারাং বুরু জিত কর জিত
4: কর জিত কর
3: মারাং বুরু জিত কর জিত
4: কর জিত কর
3: মারাং বুরু জিত কর
4: জিত কর
5: জিত কর কানো কক গোল মালিদা কক গোল মালিদা আতে কিছু কানলে কাজ হবে না মহাজন মহাজন
1: হ্যাঁ দরকার বাবু
5: হ্যাঁ
1: উনকো
5: পাকো আজমক কানা
1: উনকো সান্তার যত মিট কাতে উনকো সান্তার যত মিট কাতে নাতে কইজুক কানা দরকার বাবু
5: নাতে কইজুক কানা
1: হ্যাঁ হ্যাঁ দরকার বাবু পতে কইজুক কানা
2: পতে চিলু কানু বল কইন তা কো কইজুক কানা সামরা পেনি তো দ বিদেশি জায়গা জালছে তা ওতে সিধু কানু বল কইন তা কো কইজুক কানা সামরা পেনি তো দ বিদেশি জায়গা জালছে তা
0: সরকার কামি
3: কইন মা আপে হলা হাই জুপে দলা নুকু কাইধি মিটটাং মিটটাং বন সামা কোয়া
5: ওই গরা কপে ওই কেন আপে আপে দ

0: সরকার কামি রেগে বাদ কাটিয়া হর রাখবে
1: সিধু
2: আপে
1: যত ভিতর সিসে হেক কাতে আপে আদা আর কচলন আপে মনে কোনা লোক জারি সাহাও কাতে তাহেনা তিস রহ বাং
2: বাং
1: বয়া কো মা গালবু দাদা তাকিন তি তল দাঁড়ায় তাকিন পে
0: মত কর ইয়া কামিরে আলবে বাত কাটিয়া বাংখন মিট মিট গুলিতে নাড়িন ভিন্দের কাপিয়া ও তোর যত জেলি দিপিয়া
2: দাঁড়ায় খরাম কামি কাটে।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠার শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: পুণ্যভূমি ভারত, মস্তকরে শোভা পায় হিমালয়ের শুভ্র কিরীট, বক্ষদেশে প্রবাহিত গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র পরে চিরপ্রসবিনী স্রোতস্বিনী, আও পাদ ধুই দিয়ে পুণ্যতয়া মহোদধি, শস্য শ্যামলা সবুজিমা ভরা আম দেশ ভারত, সারা পৃথিবীর অনন্য আও অপরূপ সৌন্দর্যের ভরপুর।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্ক ঠারু তাঙ্কো শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করিবা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনর সঞ্চার নেবা।
1: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণর বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা, অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কো কল করন্তু কিংবা www.breakfreeindia.org কো ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: অন্টা ভিড়ি বাহারি আসন্তে ভারতর বরপুত্র মানে, সেমানক মধ্যরে উমেশ চন্দ্র বানার্জী, লালা লজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, গোপাল কৃষ্ণ গোখলে আও জওহরলাল নেহরু প্রমুখ। জন্ম নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 মশিয়ারে। ভারতীয় ধর্মভাবনা কুঠারঘাত করুথিবা ব্রিটিশ শাসনরে অত্যাচারিত আও অবহেলিত হুয়ন্তি ভারতীয় সিপাহী মানে। অসন্তোষর বহ্নিরু জন্ম নিয়ে 1857 মশিয়ার সিপাহী বিদ্রোহ, শহীদ হুয়ন্তি সিপাহী মঙ্গল পাণ্ডে, এহাসহ বীজবপন হুয়ে ভারতর স্বাধীনতা সংগ্রামরা।

0: ADCP ও 8 জন SCP ও অন্য সুরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে। স্বাধীনতা দিবস অবসরের কেন্দ্র সরকার, পুলিশ, অগ্নিশম সেবা, হোমগার্ড ও সিভিল ডিফেন্স এবং সংশোধন সেবার 1057 জন কর্মচারী বীরত্ব এবং সেবা পদক ঘোষণা করেছেন। জীবন ও সম্পত্তি রক্ষা করা, অপরাধ রোকিবা ও অপরাধী ধরিবা ক্ষেত্রে উল্লেখনীয় সাহস প্রদর্শন পাই বীরত্ব পদক প্রদান করা যায়। 301টি বীরত্ব পদক মধ্যে 92 জন বিশিষ্ট সেবা রাষ্ট্রপতি পদক PSM প্রদান করা যাইছি। এথিরে পুলিশ সেবা ক্ষেত্রে 83টি, অগ্নিশম সেবা পাই 4টি, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড সেবা পাই 3টি এবং সংশোধন সেবা পাই 2টি পদক রয়েছে। এহা ব্যতীত প্রশংসনীয় সেবা পাই 664টি পদক প্রদান করা যাইছি। ওড়িশার 17 জন পুলিশ সেবা পুরস্কার মিলিব, 5 জন সাহসিকতা ও 2 জন রাষ্ট্রপতি পদক পাই মনোনীত করা যাইছি। অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সঞ্জীব পণ্ডা ও উপ আরক্ষী অধীক্ষক স্মিতারাণী মহান্তি রাষ্ট্রপতি পদক প্রদান করা যাব। 10 জন প্রশংসনীয় সেবা পদক পাই চয়ন করা যাইছি। 1947 অগস্ট মাস 14 তারিখ আজির দিনে দেশ বিভাজন হয়েছিল। এই দিনকে মনে পকাই দেশ আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করুছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণাক্রমে 2021 প্রতিবর্ষ অগস্ট 14 তারিখ এই দিবস পালন করা যাচ্ছে। এই বিভাজন বেড়ে ভূখণ্ডর সীমা নির্ধারণ করে নথিলা, বরং এহা থিলা লক্ষ লক্ষ নিরীহ মানুষঙ্ক রক্ত, অশ্রু, নির্বাসন ও নির্যাতনার করুণ সাক্ষী। সীমার উভয় পার্শ্বর পাখাপাখি 1,40,00,000 লোক নিজের ভিটামাটি, সম্পত্তি, পরিবার এবং অতীতর স্মৃতি ছাড়ি শরণার্থী ভাবে অন্যত্র প্রস্থান করা বাধ্য হয়েছিল। সামাজিক সহতি প্রতিষ্ঠা মাধ্যমে সাম্প্রদায়িক এবং বিভাজনকারী চিন্তাধারাকে প্রতিহত করা এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য। দেশ বিভাজনের প্রাণ হরাইথিবা সমস্ত ব্যক্তি ও ইংরেজ সরকার বিরুদ্ধে সংগ্রাম করিথিবা ব্যক্তিমানঙ্কু আজি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস অবসরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছন্তি। সামাজিক গণমাধ্যমে শ্রী শাহ কইছন্তি 1947 অগস্ট 14 তারিখ ইতিহাসর এক নির্দয় অধ্যায়ের সাক্ষী। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস অবসরে কেন্দ্র সরকার যুবপিঢ়ীঙ্ক নিকটরে এই ঘটনার স্মৃতিচারণ করুছন্তি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই অবসরে শহীদকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জনাইছন্তি। সে কইছন্তি আম স্বাধীনতার সূর্য অগণিত শহীদক ত্যাগ ও সংঘর্ষর জন্ম নেইথিলা। উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও, প্রভাতী পরিডা ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং বিভাজন বিভীষিকা স্মৃতিকে স্মরণ করিছন্তি। ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মেলনী কক্ষে আজ সন্ধ্যার এই অবসরের আয়োজিত হওয়াকে থাকা কার্যক্রমে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যোগ দেবে। নবরঙ্গপুর জেলা উমরকোট ব্লক নাইকগুড়া স্থিত UV11 বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হয়ে যাইছি। এথিরে বিদ্যালয় ও গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড যোগ দেই বিভাজনের স্মৃতিকে স্মরণ করেছিলেন। এই অবসরে এক ত্রিরঙ্গা শোভাযাত্রা সহর পরিক্রমা করেছিল। আপনার আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। রাজ্যের 4টি জেলায় বন্যা স্থিতি সৃষ্টি হয়েছে বলে স্বতন্ত্র রিলিফ কমিশনার SRC রাজেশ প্রভাকর পাটিল সূচনা দিয়েছেন। যাজপুর, ভদ্রক, বালেশ্বর ও ময়ূরভঞ্জ জেলার 45টি পঞ্চায়েত প্রভাবিত হয়েছে। বৈতরণী নদীরে বন্যা যোগু ভদ্রক ও যাজপুর জেলা প্রভাবিত হয়েছে। পূর্বর হয়েছিবা খাই মধ্য দিয়ে বন্যা জল প্রবেশ করেছে। ওড্রাফর 10টি ও NDRFর 7টি টিমকু মোতায়েন করা যাইছে বলে শ্রী পাটিল কইছন্তি।
1: 17টা ଟିମ୍ ଯୋଉ ଓଡ୍ରା ପ୍ଲସ୍ NDRFର ଡିପ୍ଲୟ ହେଇଛି। ୟା ଭିତରେ ଓଡ୍ରାପର 10ଟା ଆଉ NDRFର 7ଟା ଟିମ୍ ଡିପ୍ଲୟ ହେଇଛନ୍ତି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ରିଲିଫ୍ ସେଣ୍ଟର ସବୁ ଜାଗାରେ ଓପନ୍ କରାହେଇଛି। ତେଣୁ ପାଇଁ ଆମେ ସବୁ କଲେକ୍ଟରମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଟଚ୍ରେ ଅଛୁ। ଯେଉଁ ଜାଗାରେ ବର୍ତ୍ତମାନ ଯେମିତି ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେଉଛି ସେ ଅନୁଯାୟୀ ସେମାନେ ରେସ୍ପଣ୍ଡ କରୁଛନ୍ତି। ଆରାଉଣ୍ଡ 45-50 ପଞ୍ଚାୟତ ଆଫେକ୍ଟ ହେଇଛି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା। ମହାନଦୀ ସିଷ୍ଟମରେ ଟୋଟାଲ ତାର ବେସିନରେ ବିଶେଷ ବର୍ଷା ହେଇନାହିଁ, ବହୁତ ନର୍ମାଲ ବର୍ଷା ଅଛି। ଯାହା ବର୍ଷା ହେଇଛି ଆମର ସୁନ୍ଦରଗଡ଼, କେଉଁଝର, ମୟୂରଭଞ୍ଜ ଏହିସବୁ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷା ହେଇଛି।
0: ବଙ୍ଗୋପସାଗରରେ ସକ୍ରିୟ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ଅଧିକ ଘନୀଭୂତ ହେବା ସହ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଉପକୂଳରେ ଅବପାତରେ ପରିଣତ ହୋଇ କେନ୍ଦ୍ରୀଭୂତ ହୋଇଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ସହ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼ ଓ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ପାଇଁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ସେହିପରି ବାଲେଶ୍ୱର, ଦେବଗଡ଼, ଅନୁଗୁଳ, କେନ୍ଦୁଝର ସମେତ 9ଟି ଜିଲ୍ଲାକୁ ପ୍ରବଳ ବର୍ଷା ନେଇ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମୁଦ୍ର ମଧ୍ୟକୁ ନ ଯିବାକୁ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ଲଗାଣ ବର୍ଷା ଯୋଗୁଁ ବିଭିନ୍ନ ନଦୀର

শ্রোতাবন্ধু বর্বাণী শুনুলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা ষ্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা আসন্তু শুণবা ভক্তি গীত।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে কথাচিত্র আমো ভিতরে কিছু অছি কি? কণ্ঠশিল্পী সুরেশ বাড়িকার এবং নিবেদিতা, আকাশবাণী বারিপদা। পরবর্তী কথাচিত্র অঞ্জলি, কণ্ঠশিল্পী বিভূ কিশোর এবং ইরা মহান্তি।

হিন্দি ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আজ পাই এতিকি। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছি আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

গীত আদিত কার্যক্রম আজ পাই এতিকি। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছো আকাশবাণী দিল্লির শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

জন্ম মাটি পল্লী ডাকে রক্তে জাগে কম্পন ভারতর সিংহ শিশু আমি বলিয়ান বলিয়ান আমি কিষাণ আমি জওয়ান আমি কিষাণ।

0: ধন সম্পদ সুবর্ণ অলঙ্কার প্রতি যাহার মোহ নথিব, যে স্বর্গর সুখ ঐশ্বর্য প্রতি যাহার আশা নথিব, যে নিজের মন প্রাণ সমস্ত ঠাকুরক নিকটরে সমর্পণ করে, সে হচ্ছে জনে শ্রেষ্ঠ ভক্ত। আজি এ সমগরা পাঠ আশ্রমরে রহুতিলে মহাভক্ত বলরাম, প্রভুকর জনে শ্রেষ্ঠ ভক্ত, কষ বস্ত্র ত্রিপুণ্ডর চিত্রা রুদ্রাক্ষ মালা জ্যোতির্ময় রূপ। একদিন ঘটনা, দিনে ভক্ত বলরাম আজি শয়ন করেছেন, শোবার নিয়ম বেদান্ত দর্শন কহিলা, আজি স্বগৃহে পূর্ব সজ্জাঞ্চ বন্ধু গৃহে চ দক্ষিণে বিদেশে পশ্চিমে সজ্জা মৃত্যু সজ্জা চ উত্তরে, আমি নিজ ঘরে পূর্ব সজ্জা করে শোবা, বন্ধু ঘরক গলে দক্ষিণ সজ্জা, বিদেশ আসলে পশ্চিম সজ্জা, আউ মলা বেড়ে তো আজ্ঞা উত্তর সজ্জা। আজি শয়ন করছেন ভক্ত বলরাম, রাতি অর্ধ নিশা রাতি সাই সাই গর্জন করুছি, উল্কামুখী বিলুয়া মুখর অগ্নি উদ্গার হচ্ছে, অদূরর ঝাউ বনর ঝাই ঝাই শব্দ ভাসি আসুছি, সমুদ্রর তরঙ্গ কূলর প্রতিধ্বনি সৃষ্টি করুছি। ঠিক এতকি বেলে সে গোটে স্বপ্ন দেখিলে, স্বপ্ন বৃত্তান্ত সম্পর্কে ব্যাস কহিছন্তি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, অভ্যঙ্গ তস্তু তৈরেন দক্ষিণ আদিশম সহরাষ্ট্র মহিষা রূঢ় মৃত্যু ন সংশয়, শরীর তেল মাখি জ্বর জ্বর হইথিব, গদ্ধ ওট কিংবা মহিষ উপরে আরোহণ করিথিব, যদি দক্ষিণ দিবক যাবার কোনসি স্বপ্ন দেখিব অল্প দিনরে মৃত্যু সুনিশ্চিত। স্বপ্ন শাস্ত্র কহুছি, সর্বাণি শুক্লানি সুমঙ্গলানি কার্পাস ভস্মাস্তি বিবর্জিতানি, সর্বাণি কৃষ্ণান্ন শুভানি তানি গোহস্তি দেব দ্বিজ বর্জিতানি, সবু ধড়া স্বপ্ন হচ্ছে শুভ, তার ভিতরে কপা পাউশ এবং অস্থি, এ তিন ধড়া স্বপ্ন হচ্ছে অশুভ, সবু কলা স্বপ্ন হচ্ছে অশুভ, তার ভিতরে কলা গরু হাতি দেবতা ও ব্রাহ্মণ, এ চারি কলা স্বপ্ন হচ্ছে শুভ। আজি ভক্ত বলরাম দেখিলে গোটা ভয়ঙ্কর স্বপ্ন,
1: কোন সে স্বপ্ন আজ্ঞা,
0: কণ্ঠে

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে পালা বলরাম দাস। আকাশবাণী বারিপদা আসন্ত শুণবা এক কহিন্দি কথাচিত্র গীত কার্যক্রমে কথাচিত্র আর্যুর পরে পরে কতটি গীত।